নমস্কার, ইয়া আকাশবাণী টুয়া মিডিয়াম আপনি 243.3 মিটার কিলোহার্টজ 1233 শ্রোতাদানি অনুসাইনি অনুষ্ঠান নিরিহুরাং প্রসারণত অকর্তাই মানাক সবেজনকে 30 মিনিট আরও 40 সেকেন্ড গঞ্জে বই 100 জন বন্ধু।

সমান, কিন্তু মানছে পেন বন্ধু পুরা লাইব্রেরি হানান সমান। এপিজে আব্দুল কালাম অনুষ্ঠান সে আপনার অগ্নে প্রথমতে নাথনি লেখা তো সারা তো দিবি কজনে খুড়াংশে চাই চাইনি করদুঙ ও রাঙ্গিলা নাথনি লেফানকে অনুরোধ দিনী শ্রদ্ধাজ্রং ময়না অবিরাম অনন্ত অর্পিতা দেবজানী কুসুম নয়নিতা নবান্ন আর ধৃতিরাজ নাথন শ্রোতা চাই যাওয়া।

শারদ দেবী গোস্বামী সাই অনুষ্ঠান সেয়া পারং না দু তাই না থাই লেখাত অপর্ণা কোষ্ণ খুড়াংশি সাই সাইনি কর দুঙু পামতি কাইনি ফারকে নানা নামুক সাই বিনি মরজ জেলায় দনাং নাথুনি লফানকে অনুরোধিনী শ্রদ্ধাজ্রং হাজাননি সারা বন্ধুটা রূপায়ন অনন্ত অনামিকা দীপ্তিরেখা কাজলি নবমী পূর্ণিমা স্বস্তি আর অরণ্যী আমায় অদা নাটক শ্রোতাবারে সাইজা।

অপর্ণা কোশনি সাই অনুষ্ঠান ছিয়া পারং নাথং মানা তাই নাথরে লেখা তো নৃপেন্দ্র কোশনি হুরাংসি সাই নাথরে লাফানকে অনুরোধ তিনি শ্রোতাজ্রং নৃপেন নীরেন মনোজ পরিতোষ জয়ন্ত প্রণব প্রভাস বিপ্লব আনন্দ আর অরণি সাঙারা লুকাদা নাটক শ্রোতা সাইজা

Selataron Onurseni onustani rifurang aparong natontong tumina Akasubani Turakendro taki Tai natunila khatu durjoy ziri kos nisaija Natunila panke onurud deni sratazong Nandita Dipti Bhonita Rubita Rubila Nishita Ankita আর ওরং নি আমায় আওয়াদা নাথ শ্রোতা চাইজা

দুর্যোগজুরি কসনে সাহে অনুষ্ঠান ছিয়া পারং উপভোগ দে মানা তাই না থাকলে খাত দিবিক রানী কসনে হুরাংসি চাইজা সাইনি করতুম জীবন আনি গসে রিংমান চাসুর নাথমেরা ফানকে অনুরোধী শ্রোতাজ্রুং হাজরিকা তৃপ্তি অময়া অনুলতা পুষ্পলতা দেবব্রত মাকন মাখনি অপর্ণা উজ্জ্বলা বৈজন্তী আর অরুণী সাঙারলুকাতা নাটন শ্রোতাবারে চাইজা।

0: নামগপা খবর এস আই আর হাজারগুনি খরক তকলসি নিমানগপরাঙ্কু বিমুসে গাতানি গেথামগপা বাকসক বাহা আলটু আবার জুন কলাচিয়নি জুলাই খরকু তারিখনা বিমুসে গাতনার এবার ও ঠিকঠাক উয়াতানি রং নাইব
1: উনাবা
0: জাজেং নাবে আলটুয়ে নাকি বুথ লেভেল অফিসার মু বাকসা গল্পয়ে নাকি উইনা নাঙানি রং সিংরানামগেন
1: আর ইয়া বিএলনি নাম্বার বানানি
0: সাসক্রু বঙা জিরো না কল খাবো আর নাকি বিএলও কো মাসিনা গতা ডাকসাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড কাইনবা নাপাঙি নিব আর উনা ডাকসাকানি কো নাঙামা থালাতানি রং নাঙামা না সিমং সানদি নি নাগতামানগেন
1: আলটু বিএলে
0: ও এ বিমু সেগাতরা মামুং লেখা নামজাবা না আখা খেতকপা উয়াতানি রং হোসান ওনাতাইব আর নাকি বিএলও বাকসা খবর আগ্রবো
1: গিসিক্রাবো দালো নাকি খাকেত উয়াতানি খালো খাকেতকপা উয়াতানি কে রাখি না ডাকসাকে ডাকসাকানি নামদে বিএলও কল কাবো আর নাকি সিঙানি রং না গানসাকানি মানবো
0: ইয়া হাজালগানি খরক তকলসিনি বিমু সেগাতানিয়ারা জুন খোলাচিওনি জুলাই খুগ্রিক স্কু তারিখ না ওয়াঙ্গেন নংরম্বো বাকরম্বো আর ছানসা পাখো মানবো ইয়া হু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
2: দানা সিমাম গবন হিন্দি ফিল্ম গীত রংক বা খান নামানগেন ওয়ান ডি ওয়ান মাস্টানা ফিল্ম উদিনারায়ণ আর বিনোদ রাথোর আর ওয়ালকায়কনিক গবা তেরা বিনা দিল এ গীত মেয়া

0: 만급바 사비세랑아라 마이랑첨 야랑코 잠팽소하니 아로사나바나니 졸랑니 금은 아가나니코 하이크낭나
1: 카리니 바와치 카리니 소모요 만급바 사비시랑 몽송바테 이야 소모이랑오 마카 와에 치랑 모이라옹아 아루 이야 치랑코 르트기자 랑아니치 치오니코 만급바 사비시랑 제카이 오크레사니 바다이리아 디센터리 타이포이드 아루 헤파타이티스 바 존디스랑코 옹아타 이야 사비시랑아라 타라케 산노데 남능아 인디바 산기자 삼틱 옹에릉자 오데 만데코 사블롱아테 블그리 옹아타 오크랑 레루루오 দে বাবে এন্ডিং প্রেতে ওয়াকালে সাওবা সামরাং রঙান আরো বিজি রংকো সুয়ান বাক্সা বে এমনি চি আরো খারি বনাঙানিকো বাডি হাইড্রেশন ওয়ানিকো চাম্পেং না নাঙা উনা আগ্রেবা চিকো নামে রতে কাসনাতে চিনি চাকমসা আরো খারি সাকো চি লিটার সামাং ওংগুঙে কিয়া বা ওয়াকালা চাঙানথিয়ান কাসনে সিপকায়ে রঙাতনা নাঙা চিনি দোংজা ওবা মেরংদে দোঙানি গমন উকো দমে নোমে চিরারা দাকে রতে খারি অনথিসাস ছাপে মেন্ডিকো রংনা অনসখানা নাঙা নারকেল বচ্ছি বা মেসু সামজাক রংকো রতে উয়া রংকো বা সুপ তাকে খান্না মানগেন ওক রে আবা ওয়াকালা দাকে সানি না আগ্রে বা আনছো মালারিয়া জংকো রাবত কপা গাঙ্গুরং বাঙা মালারিয়া সানা বাচেঙা হন মানদে স্কো সানা বেন্স না আরো বেন দং ফ্রেতে তক তক সানা সাই জামানো খাসন ফলরঙা আরো সা নামা দাকে দোঙায়ানি গমন বাংবাত্তা ছাঙন মানদেরং ট্রিটমেন্ট করা না গিসক নাংজা ইয়া জংকো মানে কমপ্লিকেশন ওয়া হন বেন নি অর্গান রং জেকাই লিভার আরো কিডনি আরো থানং রং কো বা সাত চলনা মানা স্কো ওনা সকাহন উকো সানছং সেরব্রাল মালারিয়া ওয়া আনে আগানা লিভার ওনা সকাহন জন্ডি সানাবা আবাচেঙা আরো কিডনি কো বা মানচাপোদে সুবুরং জকিজা সাতে ব্লংয়া ওনা সকাতা বেন আগে দং প্রেতোদে বিসা ছনগে পারং কনভালশন রং ওঙা বা সিরেক্রেকা উনোদে বাংবাত্তা ছাঙন সৌরাও মানদেরং মাসিজাই মাতৃ সা দোয়া আনে ওজারং সামরং খরাই সিয়া ওনা সকাতা মালারিয়া সানিকো চাম্পেংনা গতা সরকারি সুঙানথিওনা মানদে ওয়াতাতে নোকান্তিকন ডিডিটি স্প্রে পলসিও চাঙ্গনি খাটেঙা উনা আগ্রেবা মসরি রংকোবা সামদমে অনেঙা সানা বাচেঙা হন সেপাং বাতকপা সাব সেন্টার বা হেলথ কেয়ার সেন্টার রঙনারে আঙে সানানিকো দকনা নাঙা আরো আনথাংথাং স্কাথাং সামব্রে এ রঙ্গিজা হসপিটাল রঙন গমন গতা সামখো রঙনা নাঙা উনা আগ্রেবা জন্ডিস বা হলদিয়া সবসা নিরঙ্কো ওয়াচিও মানা বেনকো নেংথাকনা উনে লিভার কো রাকে কাম খাটকিজা নেংথাকনা উনোদে সানি নামপলাইগেন লিভার সান চিংনি চানিকো ডাইজেস্ট খানা আরো গ্লুকোসনা ট্রান্সফর্ম খানা দাকচাকানি গমন জন্ডিস সাউদে উকো নেংথাকাতনা গ্লুকোস রংকো বাঙে রংচিনা উনা আরো চানা রংনা মানজা ওদে আইভি রংকো উনা সর্দি গুসু সানি বা দংখারিও আরো সিজন চেঞ্জ ওঙানি সময় রঙ ওংবাতা সর্দি গুসু সানি বা বাসাকো বাদে ভাইরাল ওঙা যেখন সর্দি সাগোপ নে আনছং মংবাতা উনোদে মামুং সাম জাকাল গিজা বানথাং থাঙান নামরঙায়া উনো মতঙ চাহানি রংকো চানা রংনা সকচা ওবা সিমসাকে অনা নাঙা উনা আগ্রেবা বেএনদং ফ্রেটে গুসুয়ে সাউদে বাসাকোবা ছেল রঙ আনছং খাসপ্রাঙ ব্যাকটেরিয়াল ইনফেকশন ওঙে ব্লংয়ে সাতা ইয়া সানি কোরা রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন বা নিমোনিয়া বা ব্রংকো নিমোনিয়া বা ব্রংকাইটিস নে আগানোদে মানদেরং মাসি নংবাতা ইয়া সাবিসিনা এন্টিবায়োটিক রংকো সাম রংকো নামে রংনা নাঙা আরো আগ্রে ব্লংয়া হদে বিজি রংকো সুনা নাঙা ইয়া সাবিসি রংকো রামরামারি দাকে রানা নংজা আরো সানি বাকান মান্না দেট হসপিটাল চি থাকে রানা নাঙা সঙ্গানথিয়ন আরো জাতানথিয়ন দংথাং দংথাং বেবে রানী রং গনং অন্দিবা মান্না দেট সানি রংকো ডক্টর রংনি জাকচি সানান নামবাতা
0: ইয়াক না দানি রং বাকসা দালনি প্রংনাম চুরা প্রোগ্রাম না দনসোগমন সময়বা ইয়ানন বনাহা খনাল প্রংও আপসান সময়ও আপসান প্রোগ্রামও গ্রং থাইকু জানা খং খং সাকান চিনান সালাম।

0: Nasimang Cheryl sangmani gitrangko kna swaha. Tau nasimang na. Modil marak ni gitrangko ka matang skainga. Gitrangara. Wakrak kukrak. Aru dukua.
1: Nasimang ni dakna nang nirang altubea. Kasa pai yanu nang ni gmen se rakhi nerang omong ja warang ko nien ba enumeration form ga patte soi khat ko. Aro banu ba gwalani rang ko thari apna nang ode angna uyat bo.
2: Indian Election Commission jun kholachi thari ko ni julai ko ruks ko thari ko na special intensive revision ni kutham ko ba bakho aba chinga te ha. Good level officer rang nasimang ni nokan chuna ri angen.
3: Nokan chuna.
2: Oi, nokan chuna ni angen ba. Omong nasimang ni duplicate enumeration form ko ga patchina ungen. Aro khisa ko nasimang rakhi china don bagen. Nam main al chuba.
4: Aro bijo bisong ni rebau nasimang mamu lekha go bonna nang jawa
3: anga nokko dongjau sei
2: o chajung na nang jawa ba dongjau ba bielo rangan enumeration form ko nang idu ba chulon dona gen ba aro khoma nang khujana de pete woman sangatham na khunkhu reba phuthai gen aro na amai ba si ani rang dongen chimo ode woman na kholka ai gol patna ba manai gen
3: o yara na menal chubia de ndiba anga ra yako banoni ko thale ragen
2: ndim khana mang pa voter helpline number saskubo jiro na khatho ba voter helpline app ko download khabu ba voters eci.gov.in website ona na পাঙিনিবো আর উনবাক্সাও www.ceomeghalaya.nic.in ওয়েবসাইট উনা বানা পাঙিনি নামান গেন
3: নাকনি খুরাং নাকনি পুনানি ব নাকনি দোগা চলন উকো গমাত নাবে ইয়াকো উইয়াত কপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া

0: Beijing Film Academy competition no wo film ko me sukha unon china ni saksa student unon to ne biya student chim wo film ko niem kolpu ka har nam ne ka har on de ke agana yo chinga de china de bangbat film rang sokpa ko prang de bollywood film rang sokpa amir khan ni basar khan ni film rang san yara mai ka film de ke mang agan chok agan da ka pandak pa soni pandak pa biya puni ibra notice soni ba ne Unun biya agan ha angan ang baksa baskwa na kangchi film tari na mga ode ang abadak sa naskin nimo. Unun indaki mandarang ni indaki agan ni ko matni mo ang abisyon na bu watachok. Demo biya ba script ko pwede ni chamo de thang biya agan chok ang producer ngen ang anak na finance ka ngen nimo thangha watatha. Tao de un baksa na film tari na katay saksan mancha. Cameraman ngen, editor ngen, sound ngen, production design ngen wag mag mandarangan ang baksa ribe mo indaki sa ya film ko abasing na manchok.
1: Na ya film ko thari mitungo ba ya film ko shooting kha mitungo badia badia bia prango kha aha ugo ba khasa pai thala to de namgin chim
0: aw ya film ko nokona agre angni songo shoot kha ha un baksana shilongo little far convent no and the light loom rango chirapunji rama rango nangani khri golphoni khri anga ya film ko shoot kha deung ba producer de china ni যেমন ক্যামেরাম্যান দিয়ে আংনি জুনিয়র জেন ইনস্টিটিউট আমি পড়েছি বিয়ারি বেমং শুট খানা ডাকচাক চক মামং মান ফ্লানিক্রি বিসং ডাকচাক চক মাইনা ইয়া গোলফো বিবের আবিসং আর ফিল্ম কো নিয়ে চামনে ব্রং সুকো হা দেখে শুট খানি ওদে বাং বাত্তা অন মেঘালয় অন খা দিয়ে বা মাছুতানি চামনে ওদে ও শুট মাছুতানি চামনে ওদে এডিট বা পোস্ট প্রোডাকশন নেয় গানা ওয়ারং ওদের বম্বেও তাকা দেখে মং ও খুব মাছুতার না গা ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন ফিল্ম বাজার কব দা গো ও বলসির খত নভেম্বর যাও নয় উনো বা শিওকানী মানজক ও শিওকানী মাননা জামানোসা ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন মন্দিরং আংনা ফিল্ম মাছুতার না গা থাঙ্খা কনজক দেখে সব ফিল্ম মাছুচক বাঙা মন্দিরং খাসি চাকা নিচে বাঙা মন্দিরং নি বেবের আনিছি যা ফিল্ম মামা কথারি না মাননা দেখে
1: মেটেল বেজো নাকি খ্রেং এ খাম খানি চি না আগল সাকো মংসং মঙ্গামা কো মানা হা আরো ইয়ান না আ সাকসান না খুশি নিউ জান দিবা না জাত না আরো আসং না মুখম রাসং কো বরা বা হা ইয়না চিঙা চাংসা থাই না কো মুথেল না খুশি উং বিয়া আরো ইন্দা কে না দি তান খ্রেং এ খাম কো খাই চু সকো পং আ হা ইয়ানি গমন আ দে না কো ইন্দা কে মোল মোলাস কেন চম চুমতন না নাকনি রাকগে খাম খাই চু সকানিও ফাংছকে না ছাদাম বেরাং না মাই খুবা খু ফাথিনা মানগেনচমা
0: ইয়ার ফিল্ম ইনস্টিটিউট ফরেনার্স খাং পং আংকু মন্দিরাগনা ফরেনাবে দাকনাবে রিয়াংনাবে ফিল্ম থারিনে দে বম্বে নি মন্দির ওয়া ফিল্ম থারি দে মানে চাকপ্রা নিশন ওয়া নেম আংকু বং আ মন্দিরাঙ আং বাক্স ফরে গপ্পা স্কুল ফরে গপ্পা নি মা গপ্পা ফাগপ্পা রং বাং নি রপেং রং আংকু দেখে বেঙানি রং দোয়াছম ইন্ডিয়া অংপনি আঙা ওয়া ক্লাস টুয়েলভ ফরে মতো আঙা থাংকু মাই খু দক না মান ছা চাঙ্গি থাঙাও ওয়াকু আঙা উইয়া ইন্দা কেম আঙা আং থাঙ্গি বেবের আনি খম খম এম ফিল্ম ইনস্টিটিউট সিডি এম ফরে হা দালো ইয়া অ্যাওয়ার্ড মানানি দে থাঙ্গু বেবের আনি ইসোনি অনগমন বক্সিস খো জাকখালানি ওয়া উনি মন ছাদা মেরাং আবা ছিঙে আন্থাং থাং খো মাসি ছিঙে নঙ্গেন আঙু মাই দাকপা বল দুঙা বল বা উইকনেস উখু উইনা নঙ্গেন না সাকসা মন্দে জেন ফিল্ম থাকি না সকপং ওদে বা লেখা সেনা সকপং ওদে বা পেন্টিং কাটনা সকপং ওদে বা ডক্টর ওকনা সকাং ওদে ইঞ্জিনিয়ার ওকনা সকাং ওদে জওয়ানি আগানানি ছি রিয়াং নং জওয়া দেং বা আনথাং কো উইছেং না নঙ্গেন আংরা আংনি গিসক্রা আংনি খাথংরা মায়ন দনসুয়া আংরা মাই দাকনা মনগেন মানে জাঙ্গি আনছেন সাকসা জাঙ্গি থাঙায়া ও জাঙ্গি কো আনছেন উইনা তালেরা এ আনথাং কো সান্দি ছেং না নুঙো ও সান্দি নি চাপমনসা ও সান্দি এমং না আনথং মানহানি চাপমনতে না নাকি মুখসুয়া কো খাখে টঙের না মানা হতে না দারং বেগ না মানজা এন বেবের আনা নগেন প্লাস এনথাঙ্ক উই যথন খাটনা নগেন আর উই না নগেন সওয়া না আরা নাকি নোরা সওয়া
1: মেথেল বেজো আর খনা সঙ্গে সাকান চিবা মংস